0: ওইখানে যে না সাইড ইফেক্ট হয়েছে কোনো অসাধিকে, যদি ও সুট কেলক সুলা নেই তো ওর কিছু দুষ্পরিণাম সামনে আবছে। ওইনা যদি বিজ্ঞানকে আহ সহি তরিকাস উপয়োগ কলে তো ও বুঝো সার্থক ভেল, আর যদি ওকরা গলত উপয়োগ খাস কর যে মাসুম আছে নিন্দা আছে ওকরা হাতমে যায় গলত উপয়োগ ভ রহল আছে তো ওকর দুষ্পরিণাম সো হয়েছে। আই কালমে আপ যে আবি গেলে দুনিয়া ওইমে বচ্চা সবকে মনোরঞ্জন সবস পৈগ সাধন ভ গেলে ঘরেমে, কিয়া ও ফিল্ডমে যাত খেলালে মৈদানমে কিয়া যাত উছলকুদ করলে কোনো জরুরত নেই ছে, সব ব্যস্ত ছেই ওই ব্যস্ততাকে চলতে অভিভাবকও সব অপন জান ছোড়বকে চলতে বচ্চা সবকে স্মার্ট মোবাইল ধরা দলখিন, টিভি লগা দলখিন, ল্যাপটপ দো দলখিন। আব বচ্চা কি কর রহল ছে ওইপর, তাইপর বিশেষ গহন নজর অভিভাবক নাই রাখি পাবই ছতিন যে কমজোর করি ছে। বচ্চা তো বচ্চা হই, ও তো মাটিক লোদা ছে, যেহেন নির্মাণ করবে ওনে বনত। যদি সোশ্যাল মিডিয়া কি ওকরা কোনো গলত ইফেক্ট পড়লে তো বচ্চা ফের অভাব হয় তো পড়া লিখকে ধ্যান ভটকতে, আর ওকর যে যাত্রা ছে জীবনকে তাইমে অবরোধ হেতে, ওইমে অবরোধ আয়ত কে আনত তো সোশ্যাল মিডিয়া। যে কিছু জ্ঞান ওকরা দেতে ও জ্ঞানকে বদলামে দূসরে জ্ঞান ওইসব প্রাপ্ত করলে তো ওকরা হাম কেনা নিক কবে কেয়ামজি।
1: জি হ্যাঁ বিলকুল, সোশ্যাল মিডিয়া আজকে টাইমে হমনে পহলে ভি কাহা কি ইয়ে বহুত হি জরুরি হ্যায়, ইসকে বিনা এসা লাগতা হ্যায় কি খানা পিনা কি তরহ হম ইসকা উপয়োগ করতে হ্যায়, লেকিন ইসকে নকারাত্মক প্রভাব ভি হ্যায়, খাস তোর পে ইউথ পে বচ্চোঁ পর ইনকে ইসকা বুরা আসর হ্যায়। তরহ তরহ কি গেমিং হ্যায় জিসমে আপ ফাইনান্সিয়াল আপকা জো হ্যায় লস হোতা হ্যায়, আপনে সুনা হোগা আকসর সোশ্যাল মিডিয়া কে মাধ্যম সে হি আপনে সুনা হোগা কি আকসর বহুত সারে এসে বচ্চে হ্যায় জো কিসি চিজ কো ক্লিক কর দেতে হ্যাঁ, অ্যাকাউন্ট সে পয়সে কট গে, খুব বড়ে লোকের সাথ ভি এসা হতা হ্যায়, ফেক কল আ গিয়া সোশ্যাল মিডিয়াকে মাধ্যম সে হি, পহলে এসে নেই হুয়া করতে থে কিউকি পহলে সোশ্যাল মিডিয়াকে উতনা সংসাধন নেই হুয়া করতা থা, তো পহলে এসা নেই হুয়া করতে থে, লেকিন আব এসা হতা হ্যায় কি বহুত সারে এসে ম্যাচোর লোক জো পড়ে লিখে হ্যায় জো বড়ে লোক হ্যায় উনকে সাথ ভি এসা হতা হ্যায় কি ফেক কল আ গে, ফেক কল আনে পর ওটিপি শেয়ার কর লিয়া উসে আপকে ব্যাঙ্ক সে পয়সে কট যাতে হ্যায়, জিসকে লিয়ে সরকার নে ভি আরবিআই নে ভি তরহ তরহ কি কা বিজ্ঞাপন দিয়া হম তক পৌঁছায়া, ও সোশ্যাল মিডিয়াকে মাধ্যম সে হি হম তক পৌঁছায়া গিয়া কি সোশ্যাল মিডিয়াকে জো প্রভাব হ্যায় ও আচ্ছে কে সাথ সাথ বুরে ভি হ্যায়, খাস তোর পে বচ্চোঁ কো ইন সব চিজো সে দূর রাখনে কি জরুরত হতি হ্যায়, তাকি বচ্চে মোবাইল আর দূসরি চিজো মে জিতনা আজকাল লগ চুকে হ্যায় উনকে স্বাস্থ্য কে লিয়ে ইয়ে বহুত হি হানিকারক চিজ হ্যায়, উনকো ইন সব চিজো পে সমঝনা হোগা, আর উসকে লিয়ে জরুরি হ্যায় কি জো প্যারেন্টস হ্যায় জো গার্জিয়ান হ্যায় উনকো বচ্চোঁ কো সমঝানা পড়েগা, কিউকি বচ্চে ইন চিজো কো নাহি সমঝতে হ্যায়, উনসে আগর আপ ও মোবাইল দেখ রে হ্যাঁ ও গেম খেল রে হ্যাঁ, মোবাইল দেখনে কে সাথ সাথ বচ্চোঁ কো আপ দেখেঙ্গে কি ও বড়ো জেসি অ্যাক্টিভিটি পুরি পুরি তরহ সে করতে রে হ্যাঁ, বচ্চে হতে থে ছোটে ছোটে বচ্চে হ্যাঁ পহলে ইউটিউব বগেরা পে কোই কার্টুন কোই নেটওয়ার্ক ইয়া কুছ ভি এসা দেখ রে হ্যাঁ, লেকিন আপকে বচ্চে ও ভি নাহি দেখতে হ্যায়, উনকো টিভি ইয়া দূসরি চিজো সে ভি লগাব নাহি হ্যায়, উনকো বস মোবাইলস মে রিলস হ্যায় ইয়ে সব চিজ কো দেখ রে হ্যাঁ, বেতুকি চিজে জিসকা কোই তুক নাহি হ্যায় কোই সর পের নাহি হ্যায়, উসকো ও ঘন্টো দেখতে রহতে হ্যায় জিসসে কোই নলেজ নাহি হ্যায়, গলত গলত ল্যাঙ্গুয়েজ কো ও সিখ লেতে হ্যায়, তো ইয়ে সোশ্যাল মিডিয়া কা বুরা প্রভাব হি হ্যায় কি সমাজ মে জো হামারে বচ্চে হ্যায় ও বিলকুল খারাপ হো রে হ্যায়, উন পর উন উন চিজো পর হমে ফোকাস করনে কি জরুরত হ্যায়, বচ্চে আদতন ফিতরতন রোয়েঙ্গে জরুর হল্লা করেঙ্গে গুসা করেঙ্গে, উনকো প্যার সে সমঝানা হ্যায় কবি সখ্তি সে সমঝানা হ্যায়, লেকিন উনকো থোড়া সা মোবাইল আর ইয়ে রিলস আর ইয়ে ইন সব চিজো সে উনকো দূর রাখনা হ্যায় জিসকা গলত ও প্রয়োগ কর দে রে হ্যায়, বহুত সারে এসে বচ্চে হ্যায় গেমিং মে হমনে দেখা হ্যায় কি ও বহুত সারে পয়সো কো ইধর সে উধর লগা দেতে হ্যায়, পয়সে কট যাতে হ্যায় ডর সে, বহুত সারে বচ্চে আপনে প্যারেন্টস কো নাহি বোলতে হ্যায় ইয়া ডর সে উল্টা সিধা ডিসিজন লে লেতে হ্যায়, খুদ কো চোট পৌঁছা দেতে হ্যায়, তো ইয়ে সারি চিজে সোশ্যাল মিডিয়া কাহি আসর হ্যায়, সোশ্যাল মিডিয়া হামারে লিয়ে জরুরি হ্যায় আদত হ্যায়, লেকিন ইস আদত কো আপনি এক সবসে বড়ি জরুরত বনা লেনা ইয়ে বেওয়কুফি হ্যায়, ইন সব চিজো সে থোড়া দূর রহনে কি জরুরত হ্যায়,
0: আর একদম সত্য কহিছি, দেখিও হম পহলে কলম হ্যায় আর ফের কহি রহল ছি যে আধুনিক যুগ ভ চুকল আছে, হর ঘর মে কোনো ঘর এহেন নেই ছে, হম তো ইহো দেখেই ছি যে খাস কর শ্রমিক বর্গ ছাত উনকো ঘর মে একটা দুটা সে স্মার্ট মোবাইল আব আবি গেল ছেন, কহবাক ভাব ই আছে যে ও জরুরি ভ গেল আছে জীবনযাপন কে আগা বড়েবাক লেল, লেকিন জরুরি ইহো আছে যদি

BSNL জুনিয়র টেলিকম অফিসার JTO অনলাইন আবেদন আমন্ত্রিত করতা হ্যাঁ। পদো কি সংখ্যা হ্যাঁ 100। আয়ু সীমা 20 সাল সে 30 সাল কে বীচ। BSNL আপনি নিয়ম অনুসার জুনিয়র টেলিকম অফিসার JTO কে পদো কে লিয়ে আয়ু মে ছোট প্রদান করেগি। শৈক্ষণিক যোগ্যতা উম্মীদবার কে পাস দূরসঞ্চার, টেলি ইলেকট্রনিক, রেডিও, কম্পিউটার ইলেকট্রনিক, ITI या এন্টারটেনমেন্ট কে কেন্দ্রীয় রাজ্য সরকার দ্বারা মান্যতা প্রাপ্ত সংস্থান এবং বিশ্ববিদ্যালয় মে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত হোনি চাহিয়ে। वैकल्पिक विषय से इलेक्ट्रॉनिक्स या कंप्यूटर विज्ञान में MSc डिग्री वाले उम्मीदवार भी प्राप्त हो सकते हैं। आवेदन शुल्क है जनरल OBC EWS के लिए ₹2000 और SC ST और PH के लिए ₹1000। अंतिम तिथि 3 जुलाई 2026 है। BSNL के ऑफिशियल वेबसाइट पर जाकर आप आवेदन कर सकते हैं।